0: নাবালিকালে লাগু ঔষধ দিনকৈ লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কোভি কসৈলে প্রয়োগ নগর বাল বালিকালাই লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বাল বালিকা সুঙ্গত ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি কানুনী পরিণাম বারে জানকারী দি বাল বালিকা সঙ্গ নিয়মিত সংবাদ করে বাল বালিকালাই ঘর মায়া সময় দিনে কর বিদ্যালয়মে জীবন উপযোগী শিক্ষা দিনে কর বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুচি প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ
2: বসেছ তো বিরামী হো কে হো
3: তিন দিন দেখি দাঁত দুখের মত হৈরান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নাই জানু পর্ছ
2: কতি পীর মানেকো কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেহি সল্লেরি বসন্ত বজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভ্রেস্ট ডেন্টাল ক্লিনিক আইসকে তো বরু জানুস তেই
3: হো র কে ডেন্টাল রে
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দূত কুন্ডি নগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলেরি সুলু খুম্বু
2: আমরা সেবাহরু
4: দাঁত সফা করে দাঁত চলকাউনি